aceeași language. Prostocinajul meu chiar să mă aceea. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা হেতুয়া 2400 কোটি রূপিয়া প্রোৎসাহন বিতরণ করছে প্রধানমন্ত্রী ভারতের নবীনতা এই টেকনোলজি বৈশ্বিক কেন্দ্র বানাবে রাষ্ট্রপতি মুর্মু আজি মধ্যপ্রদেশ মুলাকাতে রাজ্যে ওড়িশা খাতে বিভিন্ন প্রজেক্ট উদ্বোধন করছে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন আজকে মেঘালয়ে 2 দিবস মুলাকাতে তামিলনাড়ু গুজরাট উত্তরপ্রদেশ ও হরিয়ানার কাঠমান্ডু ও তেলেঙ্গানায় পেকানো ভারী খরিদের মঞ্জুরি অপায় ভারতীয় কোস্ট গার্ড মাঝে খানগি কোম্পানি দ্বারা বেলাগামে আনিল প্রথম স্বদেশী এয়ার কোশন ভেহিকলস আজ গোয়া খাতে সেবানে সামিল করানো হল অলিনিয়া সম্ভাবিত প্রকারের স্থানীয় রাজ্য বৈবতী তন্ত্র সজ্জ রাজ্যে 1567 কোটি রূপিয়ার বন্দর মোটা ঔদ্যোগিক প্রজেক্টস প্রোৎসাহন সহায় মঞ্জুর প্রধানমন্ত্রী নে 12 বর্ষ মে সুশাসন বিবিধ কার্যক্রম দ্বারা উজ্জ্বল রাজ্য মে বিবিধ জেলা মে বর্ষা দি যাত্রা রাজ্য বর্মা 14 জুন থেকে 20 জুন সদে যোগ সপ্তাহ মে উজ্জ্বল করাছে আন্তর্জাতিক যোগ দিবস মে রাজ্য কক্ষা মে উজ্জ্বল গান্ধীনগর জেলা মে মানসা খাতে করাছে 21 জুন মে দিবসে বর্মা আন্তর্জাতিক যোগ দিবস নিমিত্তে বুজমা স্মৃতিরণ খাতে যোগ দিবস মে উজ্জ্বল মে তৈয়ারিও শুরু রাজ্য মে নাগরিকনে শুদ্ধ ও গুণমানযুক্ত খাদ্য পদার্থ উপলব্ধ করায় কেন্দ্রটি কোনো কোনো ঔষধ নিয়ন্ত্রণ তন্ত্র দ্বারা রাজ্যব্যাপী চকাশি ও অন্যকরণের কামগিরি সতত থেকে রয়েছে অন্তরিয়ার গ্রামে প্রাথমিক তবিবী সুবিধাও মিলি রহে তে হেতুটি হেক্টর তন্ত্রগুলো 24 গ্রামে মাঝে সাপ্তাহিক রোড সেবল ধরাইতে মোবাইল মেডিকেল ইউনিট লোকার্পণ করানো আগুন ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স ও মনসুন প্রশ্নের কারণে রাজ্যে বর্ষাদী মহল হচ্ছে বিভিন্ন জেলা মে গইকালে বর্ষা নাইবার তো আজ কচ্ছ দ্বারকা পোরবন্দর ও পাটন সিলে সমগ্র রাজ্য মে বর্ষা নিয়ে আগাহী আর পশ্চিমে মুখ্য সমাচার সঞ্জীব পাঁচ বাজে 10 মিনিটে আপাশে

সময় প্রৌদ্যোগিকী মন্ত্রী অশ্বিনী রাশমি এগারোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ মে আইটি ক্ষেত্রকে বিকাশ কো গতি দেনে কে লিয়ে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া কা বিস্তার দূসরে ও তীসরে স্তর কে শহর তক কিয়া হ্যায়। এসটিপিআই পটনা মে শ্রী রাশমি নে কহা কি কেন্দ্র ও রাজ্য সরকারো কে সহযোগ সে রাজ্য কে আইটি ক্ষেত্র কে বিকাশ পর চর্চা হুই।

আমার ভাট নিয়ে আপসাম বেড়ে যেতাম। শুধুমাত্র গুজরাটি যেতে কার্যক্রম সমাপ্ত হয়েছে। প্রসারণ আকাশবাণী না আহমেদাবাদ বড়োদরা রাজকোট যে ভোজ কেন্দ্র পর থেকে আমরা আপিও অত্যারে বপরনা ত্রণ থাকে ছে। আমার আজনি প্রথম সভায় সমাপ্ত হয়েছে পরিমাণে সহজ বিজনেস প্রসঙ্গে 5 মিনিট। আমার বিজি সভা আরম্ভ তে শুধু আপনি জানিয়ে সমাজের সমর ডিটেলস প্রসারণ অত্যারে আজ আপশো নমস্কার।

রয়েছে বাংলাদেশে স্ট্রাকচার রয়েছে, তো একদম রেস্টুরেন্ট ফিনিশিং করা রয়েছে, তো নেটবন স্ট্রাকচার বানানোর ফিনিশিং মাঠে ঘোরা চড়ানো

0: ডুবেলার যে সময় যেতে হয়েছে আধা ঘন্টা করে।
1: তো তুমি জিনিসটা হাজার বহু করেছো, গান্ধীজি বানাচ্ছো, স্ট্যাচু বানাচ্ছো, তো তোমার যে ব্যবসা আছে এবার তোমার থেকে বিক্ষিপ্ত করতে হচ্ছে, সেটা ঠিক করে তো ম্যানেজ করেছো?
0: হ্যাঁ, বড়

0: আকাশবাণী সমাচার জয়েশ পুনর্বাচ সর্বপ্রথম মুখ্য সমাচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তে নবদিল্লিতে পিএম বিকশিত ভারত রোজগার যোজনা হেঠার 2400 কোটি রূপায় প্রোৎসাহন বেতন অভিযান। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিলেন প্রধানমন্ত্রী দেশমা আইটি ক্ষেত্র বিকাশ নিধি অপ্পা এসটিপিআই নে 3 স্থানীয় শহর বিস্তৃত করিবে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবে কহিলেন গুজরাট মে চিত্তা বিস্ফোরণ অঙ্গে কেন্দ্র সরকার বিচার করি রহি ছে। সংরক্ষণ মন্ত্রী রাজনাথ সিং কহিলেন ভারত মে স্থানীয় সংরক্ষণ উৎপাদন ছিল্লা নাকি বর্ষমা 1,78,000 কোটি রূপিয়া ভূত হয়। সুইজারল্যান্ড মে মুলাকাত মে বিলম্বাদ আমেরিকা ও ইরান মধ্যে সিধি বাটাঙ্গিরা ন্যূনতম কোর স্থগিত। ভারত নিয়ে অস্মিতা চালিয়ে চীন মা মকাউ ওপেন নিয়ে মহিলা সিঙ্গলস টি সেমিফাইনাল মে পৌঁছা। সমাচার বিগতবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয় দিল্লি মে এক সমারোহ মে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা পিএম বিডিআর হেঠে 2400 কোটি রূপিয়া না প্রোৎসাহন বিতরণ করিব। আর প্রোৎসাহন থেকে দেশভর মে 15 লাখ রোজগারী তক নির্মাণ থাকবে ছে। আর তাকে প্রধানমন্ত্রী কহিলেন কি আমরা ভবিষ্যমা ভারতের যুবানো বৈশ্বিক বিকাশ নবীনতা ও উদ্যোগ সাহসিকতা আগে ঘটানা মুখ রে রয়েছে।
1: দুনিয়া ভারত কে যুবাও কি ক্ষমতা কো ভলি ভাতি পহচাননে লগি আর এসে সময় মে হামারি কোশিশ হ্যায় কি ভারত কা হর যুবা আপনি ক্ষমতা কো অবসর মে বদল সকে। আর ইসি সোচ কে সাথ প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া। যে রোজগার যোজনা সামান্য তৌর পর সোচি জানে বালি রোজগার যোজনা সে বহুত আগে বড়কর পহলে নৌকরি পানে বালি ওয়াকে সত্রো কো শক্তি দেগে বালি যোজনা হ্যায়।
0: শ্রী মোদী কহিলেন কি পিএম বিকাশ ভারত রোজগার যোজনা পহলি বার কাম করতে কর্মচারীও নে সশক্ত বনাবা আর যুবানো নে উদ্যোগ বচ্চে সেতু বনাবা বিশেষ হয়। તેમણે ઉમેર્યું કે લગભગ 20 લાખ યુવાનોએ તેમની નવી નોકરીમાં 6 મહિના પૂર્ણ કર્યા છે અને તેમાંથી 10 લાખ લોકોને યોજના લાભાર્થી તરીકે પ્રોત્સાહન મળ્યા છે। પ્રધાનમંત્રીએ કહ્યું કે લગભગ 2,000 કરોડ રૂપિયા સીધા તેમના ખાતામાં જમા થયા છે। રાષ્ટ્રપતિ દ્રૌપદી મુર્મુએ વિશ્વાસ વ્યક્ત કર્યો કે ભારત વર્ષ 2047ના રાષ્ટ્રીય લક્ષ્યાંક પહેલા સિકલસેલ રોગને નાબૂદ કરી દેશે। તેમણે આનુવંશિક રક્ત વિકૃતિ વિશે જાગૃતિ લાવવા સંકલ્પ પ્રયાસો કરવા હાકલ કરી। રાષ્ટ્રપતિ દ્રૌપદી મુર્મુ આજે વિશ્વ સિકલસેલ દિવસ નિમિત્તે મધ્યપ્રદેશના ઓમકારેશ્વરમાં આયોજિત રાજ્યસ્તરીય કાર્યક્રમને સંબોધતા હતા। તેમણે જણાવ્યું કે તમામ રાજ્ય સરકારો અને અધિકારીઓને પણ અપીલ કરી અને તેમણે આ રોગને હળવાશથી ન લે કારણ કે તે એક પેઢીથી બીજી પેઢીમાં ફેલાય છે તેમ કહ્યું। તેમણે સંપૂર્ણપણે નાબૂદ કરવા માટેના પ્રયાસો કરવા જોઈએ તેમ પણ જણાવ્યું। આ કાર્યક્રમ દરમિયાન રાષ્ટ્રપતિએ સિકલસેલ એનિમિયા નાબૂદી માટેના રાષ્ટ્રીય મિશન 2047 હેઠળ સ્થાપિત એક વિશેષ પ્રદર્શનની મુલાકાત લીધી। તેમના સિકલ સેલ રોગના નિવારણ નિદાન અને સારવાર સંબંધિત વિવિધ પહેલો દર્શાવવામાં આવી હતી। ઇલેક્ટ્રોનિક્સ અને માહિતી ટેકનોલોજી મંત્રી અશ્વિની વૈષ્ણવે જણાવ્યું કે પ્રધાનમંત્રી નરેન્દ્ર મોદીએ દેશમાં આઈટી ક્ષેત્રના વિકાસને વેગ આપવા સોફ્ટવેર ટેકનોલોજી પાર્ક ઓફ ઇન્ડિયા એસટીપીઆઈને 2 અને 3 સ્થળના શહેરોમાં વિસ્તૃત કર્યું છે। એસટીપીઆઈ પટના ખાતે શ્રી વૈષ્ણવે કહ્યું કે કેન્દ્ર અને રાજ્ય